আকাশবাণী চুঝানপুর এফ এম জালে সাত পয়েন্ট মেঘাহার চাপান হংগি পংখিয়া পাইটি প্রোগ্রাম আহি তুনি মে নি সোম নি ইলেথুম কমসং নি সোম নি ইলেগুক কিগিন নি জিংসং দাগুক লেকিম আগিন দো কেতনি না তু জিঙা দিঙা ইহুনসি মাসা পাইটি প্রোগ্রাম পাত আহি মাসা ঙাই হিতু দে নভে কুন জিং কালফা ওলে তু জিঙনা থনসং মুংলে আলোম তিয়া পানি না পথিয়ান ফটনালা আসকেও ঙাইখ্যাক না ইনেই দিং আমি আপনা ইলাইখ্যাক মাসক পেন দিং আহিলে ও নং নহি আহি ইং দিং